ইন্দ্রিয় ব্যক্তি বাস্তব জ্ঞান লাভ করতে জ্ঞানপ্রাপ্ত হয়ে ভগবত উপলব্ধি রূপক শান্তি পাঁচ শেষে কণ্ঠশিল্পী ভিকারীচরণ বড় গীত রচনা করেছেন বৈকুণ্ঠনাথ ব্রহ্মচারী।

জয় জগন্নাথ শ্রোতা বন্ধু, আপনার সমস্ত আকাশবাণী লাইভ রোটে সুন্দর অধ্যায় স্বাগত করছি। আজির উপস্থাপক সন্তোষ পাণ্ডা। কেমিতি অছন্তি? পবিত্র রথযাত্রার ষষ্ঠ সকালে আপনার সমস্ত অভিনন্দন।

শ্রোতা বন্ধু, আজ অর্থাৎ জুলাই মাসর একুশ তারিখ হচ্ছে বর্ষর দুইশহ দুইতম দিবস, কেবল অধিবর্ষের দুইশহ তিনতম হুয়ে। ইতিহাস, বিজ্ঞান এবং সামাজিক দৃষ্টিকোণর আজ তারিখর বিশেষ মহত্ব রয়েছে। উনিশশহ

0: শ্রোতাবন্ধু, আমার পাখে সময় অনেক বাকি অছি, তা সহ হৃদয়ের অনেক কথা বি অছি আপনার সহ বাঁটিবা পাই, কিন্তু তা পূর্বর নিয়ে যাব গোটে ছোটিয়া ব্রেক।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি রাইট, হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: ওড়িশা সরকারঙ্ক সমবায় বিভাগ তরফরু রাজ্যর সমস্ত কৃষক ভাই ভৌণী মানকু সূচিত করা যাউছি যে চলিত 2026 মাস

শ্রোতাবন্ধু, এবে আসন্তু গোটে চমৎকার ঘটনা বিষয়ে আপনার অবগত করাইবাকু চেষ্টা করিবে। গোটে ভিডিও এই কিছুদিন তলে অর্থাৎ 2024 মসিহা এপ্রিল মাসর 6 তারিখরে ভাইরাল হেলা। গোটে ছোট পিলাটিয়ে স্কুলরে টিফিন ব্রেক সময়রে নিজের টিফিন খোলুথিবা এই ভিডিওরে দেখা যাইতিলা। এটি আপনাকে জনাই দেবাকু চাহিবে যে পিলাটি পাখরে টিফিন বক্স নথিলা, সে গোটে কপড়ারে নিজের টিফিন আনিথিলা শ্রোতাবন্ধু। আর সেটি থিলা কেবল গোটে রুটি আর তা সহিত কিছি চিনি। পিলাটি নিজের কপড়া খোলিবা পরে অন্য সাঙ্গমানঙ্কু দেখিলা বেলকু অন্যমানে ভলকি ভলি টিফিন সাঙ্গরে নেইকি আসছিলে। অন্য পিলামানঙ্ক টিফিন বক্স আর ভলকি ভলি টিফিন দেখি পিলাটি দুঃখিত হেবা বেলকু তার শিক্ষয়িত্রী জনক বহুত সুন্দর ভাবে এ পিলার মন কথা জানি যাই ভিডিও বনাইবা আরম্ভ কলে এবং কহিলে যে আজি যে রুটি চিনি আনিছি সিয়ে ফাস্ট হয়েছি, সবুঠু বড়িয়া টিফিন হচ্ছে রুটি আউ চিনি। অন্যমানকু তাড়ি বজাইবাকু কহিলে এবং সমস্তে তাড়ি দেই পিলাটিকু খুশি করাইথিলে। এটি গোটিয়ে কথা কহিবি শ্রোতা বন্ধু, যদি সেই শিক্ষয়িত্রী জনক প্রেজেন্স অফ মাইন্ড ইউজ করে কি এইসবু করে নথান্তে তাহলে হুয়েত পিলাটি ভাবি থান্তা যে মু গরিব পিলা আর মো পাখে টিফিন বক্স না কিংবা টিফিনে খাইবা ভালো জলখিয়া বি না, সবুদিন পিলাটির মন ভিতরে এই কথা রহিযাই থান্তা। বেড়েবেড়ে ছোট ছোট ঘটনা অনেক কথাকে প্রভাবিত করে থাকে শ্রোতা বন্ধু। কিছু লোকর কার্য, কিছু লোকর উৎসাহ গোটে মাহলকু কিছু সময়ের পরিবর্তন করে দিয়ে থাকে। সেইপাই সকারাৎমক দিগরে দুনিয়াকে দেখিবা উচিত, নকারাৎমক ভাবে দেখিলে আপনার সবু কেবল খারাপ খারাপ হি লাগিব। তবে চলন্তু এই সকারাৎমক পৃথিবীতে কিছু সকারাৎমক ভাবনা সহিত আগুক বড়িবা।

শ্রোতাবন্ধু আপন শুনুলে আকাশবাণী লাইভ প্রযোজনা করে মনোজ কুমার পূজারী উপস্থাপনার নিজে আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী জয়পুর কেন্দ্র এবে আসুন শুণবা হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম প্রথম গীতটি খাস আপনার নেইছু আশিক টু চলচ্চিত্র কণ্ঠদান করেছেন অরিজিৎ সিং এবং পলক মুছল ঈর্ষাদ কমিল গীতক সঙ্গীতের সজাইছেন জিত গাঙ্গুলী।

0: ଆଜ୍ଞା ହଁ, ଆକାଶବାଣୀ ଜୟପୁର କେନ୍ଦ୍ରରେ ବିଜ୍ଞାପନ ପାଇଁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ
1: 8280306927 ଏବଂ 9449408097।
0: ସହଜ ଏବଂ ସରଳ ଉପାୟରେ ଅଳ୍ପ ଟଙ୍କାରେ ଆପଣ ଆକାଶବାଣୀ ଜୟପୁର କେନ୍ଦ୍ରରେ ବିଜ୍ଞାପନ ଦିଅନ୍ତୁ।
2: শ্রোতা বন্ধু, আপনার শুনছেন হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম আকাশবাণী জয়পুর কেন্দ্র। এই ক্রমে এবার আসন্তু শুনিবা জুনুনিয়াত চলচ্চিত্রর গীত। ଶିଳ୍ପୀ ହେଲେ ଅରମାନ ମଲ୍ଲିକ। ଗୀତ ରଚନା କରିଛନ୍ତି ରଶ୍ମି ବିରାଗ। ସଙ୍ଗୀତରେ ସଜେଇଛନ୍ତି ଜିତ୍ ଗାଙ୍ଗୁଲି।

0: ই আবা সই বাই তাই তাঙ্গে বারেতের জহরা নিজ নাতলা হাটা কথা হালি জলকে পেলকে হালি হরে জানে বাণজা মানসে জহরা বাণজা
1: জহরা সাম্মামা না বাকড় জিকে ইয়া বা সই বাই তাই তাঙ্গি বারেতি জহরা আপে
0: হাতে নিজ মার র শিক্ষা কথা হাডান পাটা জাপিন কথা আন তাকে মেসে নাই মারত মা কুই আদিবাসী লোক ইচ্ছি সারে হারকা পাটা উপরে গাডু সিনি খেলাই বারি কামালোড়া চাষবাস আপে ইলেতে কথা হলে মার হারকা হ্যান্ডি নাই সিনি খেয়ে নাই মাত্র পাটাতে কথা সিনিকি নছারে মার নে এসকে ডকিত মাঞ্জাম নাই ওড়ে পাটা জাপিন কথা মার নে এসকে মা অনুপুতা মা বুদ্ধিতা রচাকা উণাকা মাঞ্জানে এদা পাই ঝি মার তাই বাই সিনিকি দু ই যুগু তাই সারে পাটা হিলা সারে মার পাটা জাপা না মার বুদ্ধিপাণা আয় জ্ঞানপাণা আয় তাকে জুরুসকে মার এনিকি নিহিয়ানে নকে তাকে এনিকি মার নিহনিকে নিডবাত কা চিঞ্জালি তাকে ঝি পাটাতে হারেকা দরকাড়া মাঞ্জানে ওড়েই পাটা জাপাল তাকে ইচ্ছারে মার মা মনসড়ে নাই মানে মা ইচ্ছা শক্তি মানে মানে ওড়ে মার এনিসকে পাটা জাপাল তাকে ঝি মার নকিতা অনপিনাতি মানে
1: সাত কথা বেস্তি মামা আজিকালি পাটা হিলা আসারে র অন্ধ সমান অন্ধ হচ্ছি সারে মার কাণা এনিকি কাণা কি বড় গাত্রি দিসকে এলা মাঙ্ক চঞ্জিয়া কি পুনাই এনা তাকে আজিকালি দিনাতা মার যদি পাটা পড়াই আইছি সারে এন খেলাডাই আজিকালি জিও জিরু জিও তা কালি পাটা দরকার কি মাঙ্গ চাষবাস খেলজিকে পাটা দরকার এনা তাকে তাই ভাই ইয়া বা বেঞ্জু আজিকালি সবু জানা পাটা পড়া নাই মানে মার চাষ কাম কি নকি কি চাকরি কি তিসকে মাঙ্গ পাটা নিহাতি দরকার মানে
0: পাটা হিলা সার তো মার গাড়া গুমা হাজালাডাই আমি কামানে তাহানো চিসকে এনতা কি সারেনে এর মিস্ত্রি কামা আপে কেরো বড়ে কামা কিনো চিসকের হিসাব কিতাব তাকি পাটা দরকার মজান
1: সাত কথা মামা পাটা মিস্ত্রি কামা আপে কি এনি কামা আপনি নে লেছিলে নে হিসাব কিতাব দরকার কি মাঙ্গ র ইলু কাহাল তাকি মিস্ত্রি কি চেসারে র পিতা আপে কি র ডায়গ্রাম যু তিয়ার খিন চিত্র এবং সিনি কাহা তো কিহাল পড়ানে এটা তাকি মারো পাঠ পড়া হলা সারে ই কামাজি কে মারো কিহালি আড়াই
0: ওরা আমি কান্ডা হানো চিসকে নে পাটা যা পানসারে মারো একই দেশা দুনিয়াতে কাতাসকে পুনে দেশা দুনিয়াতে এনে চাল হেনে আমনি তাণে এনে মানে ওড়ে এনি নি কামা হিমনে ইবা হলে বারে পুঞ্জলা আডে নাই তানি তলে মারো পাটা যা পানসারে চাষ কিনো চিসকে চাষতি পুনি পুনি যু ওয়াহিনু পদ্ধতি এবার হলে মারো পুঞ্জলা আডে নাই ওর পাটা নিহিক জাপিন অচার মার নকি তাকে নিহি চাকরিসকে বেটা নেই চাকরি কাহা এদি মাং মাঙ্গে তাকে জমি বাড়িলে চাকরি কীতি সারে নেহে নকে তাকে মার নিহি নিহি নি ডাবাত কাছিঞ্জাল তাকে ওর মা আমনি ডাবু কাশুতি সমস্যাসকে দূর আনে
1: হ মামা আজিকালি পাটা পড়া হাল তাকে তলি মার আজি চাই নে কিছু আজাল দরকার আয় এনা কি তলি মার ওড়িয়া পুনা সারে লাজ্জা আজি মাছে ওড়িয়া পুঞ্জিল অমি কি মাস্টর তলে জলালি ফেলালি টিকে আজি মাছে নে এনা আহিনে নে নিজর ভাষা মানে নিজর হাডা তলে পাঠ পড়ো কেনরি তারপরে ওড়িয়া তলে বেস্তানরি এবার নিজর কবি তাকে কবি মাস্টর গদুয়া লোক তাকে গদুয়া মাস্টর কি কন্ডা লোক তাকে কন্ডা মাস্টর হি আহিনে নে বর্তমান
0: সাতা কথা নে মা কবি তাকে যে কবি শিক্ষক কে হাতরে ওড়ে হাতি সারা আমি কান্ডা কবি নাই মানে সারে এ কবি নাই তা কাকার পদান্ত কবি কাকার পদা ওয়াহাড়ি এবার তো স্কুল তা হান তলিমূল হান সার তো এবার ওড়িয়া তলে বাস্তার পুনরি এনা কাছে তামি ইজতি বাসা আতে কুই বাসা স্কুল তা হচ্ছে সারে স্কুল তে

8544230690। বিষয়টি পুনি ধরে কই রাখুছু, ডিজিটাল মিডিয়া বনাম আকাশবাণী। আম ফোন নম্বর মনে থিব নিশ্চয়, তথাপি টিপি রাখন্তু। আম নম্বর হচ্ছে 0685423690। ঘোষণাটি এতিকরে শেষ হল। শ্রোতাবন্ধু, আপনার কার্যক্রম শুণুচন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্রর। এবে আসন্তু শুনিবা হিন্দি ভক্তি গীত। প্রথমে শিল্পী হলে কবিতা কৃষ্ণমূর্তি, গীত রচনা পুরাতন রচনার শিল্পীঙ্ক কণ্ঠরে এই গীত।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
1: 1917
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহিথায়।

0: নমস্কার শ্রোতা ভণী, শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির ঘর ও ঘরণী কার্যক্রম। আজি পাই উপস্থাপনা দায়িত্বরে আমি দুহে, মুনিশা
1: আও মু মমতা।

0: ডিপি রাধাকৃষ্ণন এই ঘটনার দুঃখ প্রকাশ করা সহ শোকসন্তপ্ত পরিবারগুলিকে সমবেদনা জনাইছন্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনা সম্পর্কে সিকিম মুখ্যমন্ত্রী প্রেম সিং তমাঙ্গ গোলেঙ্ক সহ কথা হয়েছেন। উদ্ধার কার্য যুদ্ধকালীন ভিত্তিতে জারি রয়েছে বলে জনাপড়ছে। সামাজিক গণমাধ্যম পোস্টে প্রধানমন্ত্রী মৃতকঙ্ক পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। শ্রী মোদী মৃতকঙ্ক পরিবার পিছা পিএম রাষ্ট্রীয় রিলিফ পাণ্ঠি 2 লক্ষ টঙ্কা লেখায় ও আহত মানুষ 50,000 টঙ্কা লেখায় অনুকম্পামূলক সহায়তা ঘোষণা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিকিম মুখ্যমন্ত্রী প্রেম সিং তমাঙ্ক সহ টনেল দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করেছেন। সেঠারে চালিথিবা উদ্ধার কার্য সম্পর্কে শ্রী তমাং স্বরাষ্ট্রমন্ত্রীঙ্কু বিস্তৃত সূচনা প্রদান করিথিবা জনাপড়িছে। শ্রী শাহ কহিছন্তি উদ্ধার কার্য এবং প্রভাবিত লোকমানঙ্কু সমস্ত সহায়তা যোগাই দিয়াযিব। ভারতীয় ভেষজ গবেষণা পরিষদ আইসিএমআর কর্কট এবং সংক্রামক রোগর চিকিৎসা উপায় বিকাশ করা নিমন্তে প্রমুখ ভারতীয় ঔষধ ও টিকা নির্মাতা 3টি স্বদেশী জৈব চিকিৎসা প্রযুক্তিবিদ্যা ব্যবহার লাগি অনুমতি প্রদান করেছেন। কেন্দ্র স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় পক্ষ মিলিথিবা সূচনা অনুযায়ী এই প্রযুক্তিবিদ্যা আগামী পিঢ়ির স্বদেশী চিকিৎসা সমাধান উপায় টিকা এবং চিকিৎসা উদ্যোগ বৃদ্ধি দিগে সহায়ক হব। এ অবসরে আইসিএমআর মহানির্দেশক ডক্টর রাজীব বহল কহিছন্তি সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলিকে এই ক্ষেত্রে স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যাগুলিকর সমাধান করা দিগে প্রতিবদ্ধতা প্রকাশ করেছন্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাজ্যের নূতন প্রধানমন্ত্রী ভাবে দায়িত্ব গ্রহণ করেছিবা আন্ডি বর্নহামকু শুভেচ্ছা জনাইছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী মোদী কহিছন্তি ভারত এবং ইউকে সমান গণতান্ত্রিক মূল্যবোধ বহন করুছন্তি এবং উভয় দেশ মধ্যে বাণিজ্য পুঞ্জিনিবেশ প্রযুক্তিবিদ্যা প্রতিরক্ষা আদি ক্ষেত্রে সহযোগ রয়েছে। এ অবসরে প্রধানমন্ত্রী মোদী ভারত ইউকে অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি চলিত মাসর কার্যকরী হেউথিবা কহিছন্তি। আগামী দিনে ভারত ইউকে মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ভাগিদারিতা ও সহযোগ আহরি দৃঢ় হবে বলে সে কহিছন্তি। ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড সিরিয়া আইএসআইএস আতঙ্কবাদী গোষ্ঠীরে লোকমানঙ্কু সামিল করিবা ঘটনায় বাঙ্গালোর জোন্র প্রবর্তন নির্দেশালয় ইডি 8টি স্থানে চড়াও করেছে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দ্বারা দাখল এতলা উপরে ভিত্তি করে এই চড়াও করা জনাপড়ছে। আইএসআইএস রে লোকমানঙ্কু ভর্তি করিবা লাগি বাঙ্গালোর স্থিত ইকরা ওয়েলফেয়ার ট্রাস্ট গাইডেন্স ফর ম্যানকাইন্ড এবং অন্য ব্যক্তিবিশেষ নিযুক্তি প্রক্রিয়া আয়োজন করুথিবা জনাপড়িবা পরে ইডি 5 জনকু গিরফ করেছে। এনআইএ পক্ষরু বেনিয়ম কার্যকলাপ নিবারণ আইন অধীনে চার্জশিট দাখল করা যাইছে। সম্পৃক্ত ব্যক্তি ও সংগঠনগুড়িক আইএসআইএস সহিত জড়িত থাই বেঙ্গালুরু মুসলিম সম্প্রদায়ের যুবকমানঙ্কু সেথিরে যোগ দেবা লাগি প্রবর্তাউথিবা কুহাযাইছে। প্রবলর অতিপ্রবল বর্ষা হওয়া নেই ভারতীয় পানিপাগ বিভাগ হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লদাখ ও মুজাফরবাদকু রেড ওয়ার্নিং জারি করেছে। এব্যতীত দিল্লি হরিয়ানা চণ্ডীগড় পঞ্জাব ও উত্তরপ্রদেশ সমেত অন্য 6টি রাজ্যকু মধ্য প্রবল বর্ষা হওয়া নেই সতর্কতা জারি করা যাইছে। আহরি 3 দিন পর্যন্ত ওড়িশা সমেত কেতক রাজ্যরে বজ্রপাত ও বর্ষা হওয়া নেই পানিপাগ বিভাগ অনুমান করেছে। জম্মু কাশ্মীরের প্রবল বর্ষা জনিত পরিস্থিতিতে গতকালি 11 জনকর মৃত্যু হয়েছে। এতে জনে মহিলা এবং তাঙ্কর 2টি সন্তান অন্তর্ভুক্ত। এতিসহ গত 3 দিন মধ্যে মৃত্যু সংখ্যা 23 বৃদ্ধি পাইছে। স্থানীয় কর্তৃপক্ষ দেইথিবা সূচনা অনুযায়ী লগাতার প্রবল বর্ষা যোগ প্রভাবিত রাজৌরি এবং পুঞ্চ জেলায় উদ্ধার ও রিলিফ কার্য বাধাপ্রাপ্ত হয়েছে। মুখ্য সংবাদগুলিক পুনিথরে বিভিন্ন প্রসঙ্গে বিরোধী সদস্যঙ্ক হট্টগোল যোগু সংসদর উভয় গৃহ অপরাহ্ন 2টা পর্যন্ত মুলতবী। ভবিষ্যতের প্রশ্নপত্র প্রঘট ভি ঘটনার পুনরাবৃত্তি ন হওয়া লাগি সমন্বিত পদক্ষেপর আবশ্যকতা উপরে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ। সিকিমের নির্মাণাধীন টনেল ভুশুড়ি 9 জনকর মৃত্যু ঘটনার দুঃখ প্রকাশ কলে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের নূতন প্রধানমন্ত্রী আন্ডি বর্নহামকু প্রধানমন্ত্রী শুভেচ্ছা এবং ওড়িশা সমেত কেতক রাজ্যের আসন্তা 3 দিন পর্যন্ত বজ্রপাত ও বর্ষা হওয়া নেই পানিপাগ বিভাগের পূর্বানুমান সংবাদ শেষ হল।
1: Good afternoon. This is Akashwani and I am Valsa Williams with the midday news. The headlines. Prime Minister Narendra Modi calls for coordinated efforts to prevent paper leaks in future examinations. Reiterates government's commitment to ensuring strict action against those involved in NEET paper leak. Proceedings in both houses of parliament disrupted amid opposition uproar on various issues. 11 people killed, several others trapped after

0: বা ছাত্রীঙ্ক মনরে দ্বন্দ্ব উপজে তেবে প্রথমে কন করিবে না, সেমানে সেমানকর পিতামাতা কিংবা অভিভাবক কিছি সময় তাঙ্কু দেবাকু পড়িব। কারণ স্থির মস্তিষ্করে সে দ্বন্দ্বকু দূর করিবা পাই চেষ্টা করিবাকু পড়িব। যেমতি কি উদাহরণ স্বরূপ জনে ডক্টর হেব না ইঞ্জিনিয়ার হেব, তা মনরে সবুবেলে দ্বন্দ্ব সৃষ্টি হেলা, তেবে সে প্রত্যেক দিগরে কন করিব, সেমানকর পরামর্শ নব যে কেউ দিকরে গলে ঠিক হব। সে পিতামাতা হুন্তু বা সেমানকর সাই পড়োশী যেমানে শিক্ষিত অছন্তি কিংবা সেমানকর টিচার্স বি হুন্তু, সেমানকর যে দ্বন্দ্বটা সৃষ্টি হচ্ছে সেমানকর পরামর্শ নেইকি সেমানে দ্বন্দ্বরু মুক্তি হন্তি। আউ প্রত্যেক দিগরে প্লাস পয়েন্ট কন হব মাইনাস পয়েন্ট কন হব সে বিষয়ে ছাত্রছাত্রী মানুষ প্যারেন্টস বা টিচার্স মানে বুঝেবা দরকার, তেবে সে ছাত্রছাত্রী মানুষ দ্বন্দ্ব যে উপজুথিব সে দ্বন্দ্বটি নিশ্চিত ভাবে দূর হয়ে পারিব।
1: নিশ্চিত ম্যাডাম, যদি বিফলতা যদি আসুচি তাহলে সেমানে নিজকে কিপরি প্রেরিত রাখিবে?
0: যদি বিফলতা আসে প্রথমে কোন করা যাব না, মানসিক স্তরে মজবুত হওয়াকু পড়িব। যদি মানসিক স্তরে ডিপ্রেস হয়ে গলা তাহলে বিফলতাটা আউরি বড়ি বড়িকি যাব, তেনু মানসিক স্তরে স্ট্রং হওয়াকু পড়িব, মজবুত হওয়াকু পড়িব। আউ পিতামাতা কিংবা অভিভাবক মানে সেমানকু চাপমুক্ত করিবা পাই সেমানকু বুঝাইবাকু পড়িব। যদি গোটে থর ফেলুয়ার হলে পিলা মানে কোনসি ইন্টারভিউ দেইকি মানে কোনসি বড় কলেজ রে পড়িবাকু চাইলে মনে কর পড়ি পারিলেনি, তাঙ্কু সিট মিলিলানি, সেমানে ডিপ্রেস হলে পিতামাতা সেমানকু বুঝাই পড়িব। আর বারম্বার সেমানে উৎসাহিত করিবাকু পড়িব যে হো ঠিক আছে, এথর তু পাইলু নু, নেক্সট টাইম তু নিশ্চিত ভাবে ভালো প্রিপারেশন করে নিশ্চিত ভাবে পাইব। আর সেমানক মাইন্ড রে সবুবে প্যারেন্টস কোন করিবে পজিটিভ থিঙ্কিং দেবে, যেটি কি পজিটিভ চিন্তাধারা দ্বারা তাঙ্কু ভাল রাস্তাকু আনিবাকু পড়িব। তেনু তাঙ্ক মনরে যেতবেলে বিফলতা আসে মানসিক স্তরে তাঙ্কু মজবুত করিবা পাই পজিটিভ চিন্তাধারা দেবাকু পড়িব।
1: তো ম্যাডাম, আজিকালি দেখুথবে সাধারণত সহরাঞ্চল গুড়িকরে সব কোচিং ব্যবস্থা রয়েছে, কিন্তু গ্রামাঞ্চল কিংবা আমার জয়পুর ভরি সহরে কিছু অল্প মাত্র কোচিং সেন্টার আছে যা কম্পিটিটিভ প্রিপেয়ার করিবা পাই দেখুথবে, যেমতি কি ভুবনেশ্বর বা দিল্লি এমতি যাকরে রয়েছে। তো সেমিতি পরিস্থিতিরে পিলা মানে নিজ ক্যারিয়ার পাই কিপরে প্রস্তুত হয়ে পারে বলে আপন ভাবুছন্তে?
2: বর্তমান মু যেমতি কইলি ডিজিটাল র যুগ, সমস্তক হাতরে স্মার্টফোন রহিছে, আউ পিলা মানে যদি সেই স্মার্টফোন র সাহায্য নেই পারিবে সেইথুরু পিলা মানকর যেতে মানে যাহা বি কোচিং অনলাইন কোচিং সব স্টার্ট হচ্ছে সেমানে কিছু পয়সা মন্থলি ডিপোজিট করি পারিবে বা ইয়ারলি ডিপোজিট করিকি সেমানে অনলাইন রে মধ্যে কোচিং নেই পারিবে। যেমিতি কি আমার বড় বড় টাউন বা শহর মানকর হচ্ছে, বর্তমান গ্রামাঞ্চল রে মধ্যে সব ছাত্র ছাত্রী মানে বসিকি ঘরে আরামসে কোচিং নেই পারিবে আর পাঠ পড়ি পারিবে, সেমানকর ডাউট বি যাহা সন্দেহ আসিলা তাহা মধ্যে সেমানকর দূরীকরণ হই পারিব। আজিকালি আর কোনসি প্রবলেম নাই, সে জয়পুর বা কোরাপুট যা বড় শহর সহিত মধ্যে পিলা মানে সব কিছু ডাউট ক্লিয়ার করি পারিবে। আর গ্রামাঞ্চলর যুবক যুবতী মানক পাই মু ভাবুছি আর কোনসি অসুবিধা আগ করি আর নাহি।
1: আজ্ঞা ম্যাডাম, তাহলে কথার আছে সময় থরে চালি গলে আর ফেরি আসেনি, সময় কেতে মূল্যবান জনক ক্যারিয়ার গঠন পাই বলে আপন ভাবুছন্তে?
2: যে বয়সরে যাহা মানে ছোট শিশুটে যেতবেলে ধীরে ধীরে ঘরে কথা কইবা আরম্ভ করে বিদ্যালয়কু যায়, সে বয়সরে সি অয়া বা হো বা এক দুই হো যা এবিসিডি হো, যে বয়সরে যাহা শিখিবা কথা সেই বয়সরে হি শিখিব। যদি তাকু 10 বর্ষ হয়ে যাইথিব 11 বর্ষ হয়ে যাইথিব তাকু আমি যদি সেই বয়সরে এবিসিডি কিংবা এক দুই শিখাইবা তাহলে তার বয়সটা অতিক্রম হয়ে যাইথিব। সেমিতি যেতবেলে 10ম শ্রেণী বা 12ম শ্রেণী পড়িবার বয়স যেতিকি সে অনুপাতরে সে নাকি পাঠ পড়িব, 20 বর্ষ 25 বর্ষ বেলকু যদি তাকু 10ম শ্রেণী বা +2 পড়া যায় তাহলে তা বয়সটা অতিক্রান্ত হয়ে যাইব। সে পাঠ পড়া সরিলা বেলকু তার জব করিবা পাই মধ্যে তার এজটা পার হয়ে যাইব, তেমন যে বয়সরে যে জিনিস কলে সুন্দর আউ ফিউচর পাই সবু সুবিধা হব সেই বয়সরে হি আমি তাকু সবু শিখে করি পারলে ঠিক সময়ে ক্যারিয়ার মধ্যে গড়ি হয়ে পারিব।
1: বহু সুন্দর ম্যাডাম, তাহলে ম্যাডাম আপনাদের আমার যুব শ্রোতা মানে মধ্যে শুনুছন্তি, আপন সেমানকু কোন পরামর্শ দেবে সেমানে কিপরি তাঙ্গরে লক্ষ্য হাসল করিবাকু পড়িব আর সেমানে তাঙ্গ লক্ষ্য পথরে কিপরি আগিয়ে চালিবে?
2: শেষরে মু এতিকি কহিবি, আম যুবপিঢ়ি নেট আর সোশ্যাল মিডিয়ার উপযুক্ত ব্যবহার করন্তু, টাইম ইজ প্রিসিয়াস, এণু সময়ের অপচয় ন করন্তু, নিজ রুচি অনুযায়ী

0: আলে রেডিও শুনবা সর্তে ভাই ভৈনি মনকে মুই বৈদি জোয়ার করদেলিনি। বৈঠর কানে মোর মামা মিশা বসলা আছে, তাকে মিশা জোয়ার করদেলিনি।
1: হে ভাই ভৈনি মন জোয়ার লাগো
0: কোনতে যাই রেলুস কি মামা গুঞ্চা দেখি কি কেনটা মকে মিশা না নেলুস
1: গুঞ্চা দেখা তো চাল্লা আছে। হুম যে খাই বলে
0: কাইটা যে মামা
1: ডাউ ডুবা খন্ডে উনারেলা খাই বলবাকে গুঞ্চা কেটলা গুঞ্চা কেটবাকে ইয়ে খাইছে খাই লড় কমেবার আছে বলি করি চিন্তা করলি নুড়িয়া গোট বাস্তা খোদলি গোট গাড়া ই সে ধূপকাঠি ফোরা টমন গি দ্বীপ
0: এটা
1: গেনি করি নি করি রত লগে বিগলি নি খাই কি
0: নিকো পাইটি করলুস নি মামা
1: এলে খমানি কোনে করবার আছে কি নাই খেতক দিন ইন্দু বসি রে বার্তা মুগে কোনে বাদাই গেলা
0: খাই হেলা মামা
1: বাদাই গেলা বললে খাই বলবি তা ডকরি গা খন্ডে অরবরি গালি
0: আতাকে কি
1: সে খাইছে নইবা রকমের বেমার বাড়ি পড়লা বলবুস সে এখন খাইছে বোতা বলছি কাই দুগা বলছি
0: ডাক্তার খানায় নেলুস কি নাই মামা
1: নেলি নেবাটা নেলি যে ডাব ডুবাই তক তো নাই কোনতি যাই করি এখন তি যাই করি খরাই বার বলি করি চিন্তা করলি
0: এ দে সরকার তো কত সুবিধা মন দেলা নাকি নাই মামা
1: সরকার সুবিধা দেলা নি বলে তোকে ডাব আর দিস থাকি
0: হয় সব সুবিধা দেলা নি
1: কাই
0: কারড গটে দেলাই নি পুনি সরকার আই কার্ড না আয়ুষ্মান কার্ড বললাই নি সরকার 5 লক্ষ টাকা দেলানি পুনি সুবিধা ফিরি
1: আনে
0: ফিরি আনে অসমিসা দেশি হাই সুজি পোটা মনসিসা দেশি
1: এ জন আয়ুষ্মান যোজনা ভিতরে পুনে পরিবার কে
0: আলে আলে
1: গড় পরিবার কে
0: হয়
1: 5 লক্ষ যাকো
0: হয়
1: খাটটা যদি গাগর নসলা আছে বলে হাসপাতালে তি সেটা সে খারাপ দেখাইলে পুনি সেটা চুচাই করে দেবে পুনি
0: ফিরি আনে দেবে নাকি মামা
1: সত সত সত সত ভুল খাতা ওটে এত খুরাইলুস এ বেশি খারাপ মোর লগে আছে দাড়ি করি তোর আতা দাড়ি করি
0: দাড়ি করি নেই কর যা
1: 5 লক্ষ বলে দেখনি
0: হ্যাঁ
1: বড় বড় সে রোগ মনে হয়েছি খাই খাই ডামন রোগ মনে হয়েছি চিনা পড়ে নাই জানা না পড়ে সে রোগ মনে হয়ে যাইছে পচে বাড়ছি সেটিকে আমার লোক ডাবু নরে লোহমান আমার

0: নোয়ার কলাই, নোয়া কাছে নোয়ার কলাই এই বছর বড় বড় চাল আছে রথ।
1: এলে এজন রথ যাত্রা হয়েছি এ দশ দিন, এ দশ দিন কা যাক তুমি গালাস নাকি কেন তার বললে নি
0: যাত্রা বলে ফার্স্ট দিন আর এই মন্দিরে কিনতে হলে মজের থরে যাবার এসছে।
1: পিলাটুকি মন যে তোমার পিলাটুকি
0: কৃষ্ণ দরকার যাই লাগাইছে আমার রথ লাগে না।
1: তোমার পিলাটুকি মন যে তোমাকে ডাবু মাগে কি নাই
0: সকালে মার্কি সকাল চকলেট খাইবি বিস্কুট খাইবি বললে কুরকুরি খাইবি বলে মার্কি
1: রয়ে সেটা তো মাংবাটা সবুদিন মাংলাইনি এবে যাত্রা আইলাছে বলি অধিক মাংবাই কি নাই সেটা সে বললেনি এলে আমার কার্যক্রম তো শুনলাস নি কাইকি নিমান লাগলো
0: বড়িয়া লাগছে আমার নুয়া নুয়া সাক্ষাৎকার মনে এবে
1: আমি আমার ভাই বোন মনকে কেনতার নিমান লাগো বলতে আমি চেষ্টা করলো নি নুয়া নুয়া কার্যক্রম মনে নুয়া নুয়া ভেটঘাট মন নুয়া নুয়া গীত মন শুনাই বাখা যে চেষ্টা করবো আর ই আনি করে শুনাইবু।
2: হ্যালো
1: চৈতিজন কে বাবু কইলাস নি কোন তিনি কইলাস নি
2: মামা মুই দাসো স্যার প্রকাশ দড়াই কউছি।
1: এ প্রকাশ বাবু কেন তার আছাস
2: বল মামা।
1: এবে কাম কাইটা
2: এবে কাম বদল নাই বর্ষা নানি মামা।
1: এবে মারলা নাকি পানি
2: পানি এবে নাই
1: আজি তো মারে নাই কাইকি জয়পুরে এবে ভাই বোন মন খইলাই। মোর লগে ভান্তি বসলা আছে কাতা হুয়া
3: আলে বাবু জোর লাগো
2: জোর জোর
3: নিক আছাস কি বাবু
2: নাই আপা
3: কাই কাম করলাস নি আজিকালি
2: আজিকাল তো আমার কার্পেটের কাম লাগে এবে নাই আপা।
3: আলে আলে আলে রেডিও মন শুনলাস নাকি নাই
2: বড়িয়া লালনি আপা।
1: ইলে কার্পেটি কাম জন বললাছে কাইছে কাঠ কাম কাই কি
2: ওই মামা।
1: এ সে ভিতরে কাই কাই এটা মন বনাইলাস নিও
2: এরা কোবা দুয়ার ব আর ড্রেসিং টেবিল পরাটা আর ইনতি খট পর বনাইলি মামা।
1: আজি খালি তো খাট মন মিলে নাই বাবু কেনতার সেটা ফাইটি ভিতরে এলা নি বললিনি
2: ওই মামা সেটা তো বড় বাদাই গেলা নি খাইবা পিমা কোনো অসুবিধা
1: ঘর মানে বনাইবে বলে আজিকালি সে লুয়া খাবারটা মানে মিছা তো বনাই দেলাই নি সে টিল কাই বলে টিল কবাট মন লুয়া কবাট মন সেটা মনে বনাই দেবাই তো সেটার কাজে এটা খাই কিনে বলে খাট মনে ন মিললেন তো এল চলাচল কোন নিমান এলা নাকি বাবু। আমার কার্যক্রম শুনলাস নি
2: বড়িয়া লালানি মামা তোমার কার্যক্রম।
1: আলে আলে এনতারি আমার কার্যক্রম দিনকে শুনতে রুয়া আরে আমার লোক এনতারি ফোন করতে রুয়া।
2: হ্যাঁ মামা জোয়ার জোয়ার আপা আমরা জোয়ার
3: জোয়ার জোয়ার
1: আমার কার্যক্রম দিনকে শুনতে রা আর আমার লগে এনতারি ফোন করতে রা রেলুনি জোয়ার লাগো
3: আলে গালুনি ভাই বোন জোয়ার লাগো।

0: শ্রোতা বন্ধু, আমবর্গক সশক্ত আোজগারক্ষম করা অনেক যোজনা কার্যকরী করেছেন আমার। ক্ষুদ্র ব্যবসায়ক প্রোৎসাহন দেওয়ার আরম্ভ করে বৃহত উদ্যোগ যুববর্গ আর্থিক সহায়তা দিয়া যাচ্ছে, যা ফলরে অনেক যুব উদ্যোগী বাহুছেন। আত্মনির্ভর ভারতক বল দেওয়া স্বরূপ যুবক যুবতী মানে দেশের বিকাশে ভাগিদারি হচ্ছেন। চাকরি করা অপেক্ষা চাকরি দেবার মানসিকতা রাখুছেন, মেক ইন ইন্ডিয়া অভিযানের নিজের সক্রিয় যোগদান রাখুছেন, যা সবু যুবকৈন্দ্রিক যোজনা রয়েছে সেথির লাভ উঠাউছেন। তেবে ব্যবসায়িক ক্ষেত্রে যুববর্গ কিপর সফলতা অর্জন করছেন, নিজে স্বাবলম্বী হয়ে অন্যমানক পায় রোজগারর পন্থা বাহার করছেন, আত্মনির্ভর ভারতক কিপর বল দেউছেন, এমিতি কিছু প্রসঙ্গক আধার করে আজ রয়েছে আলোচনা। স্টার্টআপ মাধ্যমে পূরণ হেউছি আত্মনির্ভর ভারতর স্বপ্ন, এ সম্পর্কে আলোচনা করছেন যুব উদ্যোগী বরেণ্য দাস।
1: সমস্ত শ্রোতা মানুষ নমস্কার। প্রথমে আমাকে জানিবাকে দরকার আত্মনির্ভর ভারত কনসেপ্ট কেমিতে আসিলা। আমার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2020 এই কনসেপ্ট এই দৃষ্টিকোণ সমস্ত আগে প্রথম থর পাই সে রাখিছিলে। সে আত্মনির্ভর ভারতর পাঁচটি পিলার ইকোনমি, ইনফ্রাস্ট্রাকচার, সিস্টেম, ডেমোগ্রাফি আউ ডিমান্ড, এই পাঁচটা স্তম্ভ উপরে আমার আত্মনির্ভর ভারত ডিপেন্ডেন্ট। এবং এই আত্মনির্ভর ভারতের মূল লক্ষ্য ছিল আমদানি উপরে নির্ভরতা কমাইবা, দ্বিতীয় ছিল স্থানীয় উৎপাদন কু বহাইবা, তৃতীয় ছিল মেক ইন ইন্ডিয়া ইয়াকু শক্তিশালী করিবা, এবং চতুর্থ ছিল বিশ্ব যোগান শৃঙ্খলরে ভারত কু উচ্চ স্থানরে পৌঁছাইবা। আম ভারতবর্ষে স্টার্টআপস কাহিকি দরকার, কাহিকি এটা অত্যন্ত জরুরি। স্টার্টআপস র বেসিক্যালি ইনোভেশন বা নবসৃজন আমি যা কু, সেইথিপাই স্টার্টআপস ভারতবর্ষে অত্যন্ত জরুরি। স্টার্টআপস মাধ্যমে আমি পারম্পরিক সমস্যা কু ভারতীয় সমস্যার ভারতীয় সমাধান আমি খোঁজি বাহার করিবা, আউ প্রযুক্তি আধারিত আমি ব্যবসায় মডেল তৈরি করি পারিবা, আউ বিশ্ব মানর স্থানীয় উৎপাদন মূল্যরে আমি বিশ্ব বাজারে নিজের প্রোডাক্ট কু আমি বিক্রি পারিবা। স্টার্টআপস এহা হেলা মূল উদ্দেশ্য। এবে যদি আমি অর্থনৈতিক অবদান কু দেখিবা, তাহলে ভারতর জিডিপি রে 4-5% যোগদান রচি, এবং বিদেশি বিনিয়োগ কু আকর্ষণ করিবা। আম দেশরে আগরু আমি কহুছিলে কি দেশর ব্রেন ড্রেন হচ্ছে, মানে অত্যন্ত ট্যালেন্ট আমার যে ছাত্রছাত্রী মানে অছন্তি সেমানে পাঠ সাঠ পড়িবা পরে কমপ্লিট করিবা পরে সেমানে

অনুষ্ঠিত হয়েছে। পুলিশ মহানির্দেশক যোগেশ বাহাদুর খুরানিয়া সমেত বিহার, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড আরক্ষী মহানির্দেশক, কেন্দ্রীয় পুলিশ সংগঠন ও বিভিন্ন রাজ্যের পুলিশ আধিকারী এতে উপস্থিত রয়ে আন্তঃরাজ্য অপরাধ, নকশল দমন ও সমন্বিত সুরক্ষা রণনীতি উপরে আলোচনা করেছিল। শ্রী খুরানিয়া কহিছেন, বর্তমান সময়ের সংগঠিত অপরাধ, সাইবর অপরাধ, মাদকদ্রব্য চোরা চালাণ এবং বামপন্থী উগ্রবাদ ভলি সুরক্ষাজনিত আহ্বান কৌশি গোটি রাজ্যের সীমিত হয়ে রই না। এই আহ্বানর মোকাবিলা পাই রাজ্যমানক মধ্যে নিরন্তর গোয়েন্দা সূচনার আদান প্রদান, আধুনিক প্রযুক্তির ব্যবহার, পারস্পরিক বিশ্বাস ও মিলিত কার্যশৈলীর আবশ্যকতা রয়েছে। আপনারা আঞ্চলিক সংবাদ শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর। পুরীরে আজ রথগুড়িকর দক্ষিণ মোড় করা যাচ্ছে। শ্রীগুণ্ডিচা মন্দিরের সকাল ধূপনীতি শেষ হওয়া পরে মহাপ্রভু শ্রীজগন্নাথ মা লক্ষ্মীঙ্কর অভিমানকু দৃষ্টি রখে তিনি রথর দক্ষিণ মোড় পাই আজ্ঞামাল প্রদান করেছিল। পূজাপণ্ডা সেবকমানে আজ্ঞামাল বিজয় করিবা পরে প্রথমে মা সুভদ্রাঙ্কর দর্পদলন, পরে শ্রীবলভদ্রঙ্কর তালধ্বজ রথর দক্ষিণ মোড় করা যাওতিবা বেলে প্রবল বর্ষা পাই এহাকু স্থগিত রখাযাইছে। আসন্তাকালি শ্রীবলভদ্রঙ্কর তালধ্বজ এবং মহাপ্রভুঙ্কর নন্দীঘোষ রথকু দক্ষিণ মোড় করা যাইব। এই অবসরে চতুর্ধামূর্তি শ্রদ্ধাঙ্কু জন্মবিধি দর্শন দেউছন্তি। হেরাপঞ্চমী নীতি সম্পন্ন হওয়া পরে মহাপ্রভুঙ্ক বাহুড়া যাত্রা পাই প্রারম্ভিক প্রস্তুতি আরম্ভ হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসন্তা তিন তারিখর তিনদিনিয়া ওড়িশা গস্তরে আসবে। এনেই রাষ্ট্রপতি ভবন পক্ষর প্রস্তুত কার্যখসড়া রাজ্য সরকারঙ্ক প্রদান করা যাইছে। গস্ত অবসরের রাষ্ট্রপতি ভুবনেশ্বর, কটক ও ব্রহ্মপুর আয়োজিত হওয়ার বিভিন্ন কার্যক্রমে যোগদেবার কার্যসূচী রয়েছে। গস্ত পূর্ব সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করে রিপোর্ট দাখল পাই রাষ্ট্রপতি ভবন পক্ষ কুযাইছে। কটকস্থিত এসসিবি মেডিকাল কলেজ ও হসপিটালকু স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহলিং গস্ত করে চিকিৎসালয়ের সম্প্রসারণ ও পুনর্বিকাশ কার্যর স্থিতি সমীক্ষা করেছন্তি। এই অবসরের শ্রী মহলিং এক বৈঠকরে যোগদে হসপিটাল ভিত্তিভূমির সুদৃঢ়ীকরণ, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং নূতন বিল্ডিংরে কার্যর অগ্রগতি, পিজি ছাত্রাবাসে রহিতিবা বিভিন্ন সুবিধা সম্পর্কে অনুধ্যান করেছিল। গুণাত্মক মান বজায় রাখি নির্ধারিত সময় মধ্যে হসপিটাল পরিসরে নির্মাণাধীন প্রকল্পগুলির কার্য শেষ করা শ্রী মহলিং গুরুত্বারোপ করেছিল। এতে কটক সদর বিধায়ক প্রকাশ সেঠি, স্বাস্থ্য সচিব অশ্বতী এস এবং বিভাগীয় বরিষ্ঠ অধিকারী উপস্থিত ছিলেন। নয়াগড় জেলার এসআইআর প্রক্রিয়াকু স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে পরিচালনা করা নিয়ে জেলাপাড়ঙ্ক সম্মিলনী কক্ষের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকরে জেলার সমস্ত বিধায়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলর প্রতিনিধিমান সহ ভোটর তালিকা সংশোধন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা। গঞ্জাম জেলাপাল ভি কীর্তিভাষণ অধ্যক্ষতার এক সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্র সরকারের রেজিষ্ট্রার জেনারেল তথা জনগণনা আয়ুক্ত কার্যালয় পক্ষ জেলা জনগণনা হ্যান্ডবুক 2027 প্রস্তুতি নিমন্তে কার্যসূচী প্রকাশ পাইছে। আগামী তিনদিন মধ্যে জেলাস্তরীয় অধিকারী ও রাজস্ব কর্মচারী জরিয়া প্রস্তাবিত তথ্য সংগ্রহ করে জেলাপাল কার্যালয় পঠাইবা নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সম্পর্কে চাষী মানুষ সচেতন করা লক্ষ্যে নয়াগড় জেলাপাল কার্যালয় পরিসর এক সচেতনতা রথর শুভারম্ভ করা। রথটি আজ 24 তারিখ পর্যন্ত জেলার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে ফসল বীমার আবশ্যকতা, উপকারিতা এবং নাম পঞ্জীকরণ সম্পর্কে সচেতন করিব। ভারতীয় ভেষজ গবেষণা পরিষদ আইসিএমআর কর্কট এবং সংক্রামক রোগর চিকিৎসা উপায় বিকাশ করা নিমন্তে প্রমুখ ভারতীয় ঔষধ ও টিকা নির্মাতাকু তিনোটি স্বদেশী জৈব চিকিৎসা প্রযুক্তিবিদ্যা ব্যবহার লাগি অনুমতি প্রদান করেছন্তি। কেন্দ্র স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় পক্ষরু মিলিথিবা সূচনা অনুযায়ী এই প্রযুক্তিবিদ্যা আগামী পিঢ়ির স্বদেশী চিকিৎসা সমাধান উপায়, টিকা এবং চিকিৎসা উদ্যোগ বৃদ্ধি দিগরে সহায়ক হেব। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিবলয়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন স্থানে বর্ষা লাগি রয়েছে। পানিপাগ কেন্দ্রর সূচনা অনুসারে আসন্তা 24 ঘণ্টা মধ্যে 22টি জেলায় বর্ষা হওয়া নিয়ে সতর্ক সূচনা জারি করা যাইছে। আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে বর্ষা লাগি রহিব বলে পানিপাগ কেন্দ্র অনুমান করেছে। লগাণ বর্ষা যোগ বিভিন্ন স্থানে ফসল ক্ষয়ক্ষতি হয়েছে জনাপড়ছে। ক্ষয়ক্ষতির আকলন পরে রিপোর্ট প্রদান করা জেলাগুড়ি নির্দেশ দিয়াযাইছে বলে রাজস্ব ও বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী কহিছন্তি। আজ সন্ধ্যা 6টা সুদ্ধা হীরাকুদ জলভণ্ডারর 10টি গেট দিয়ে জল নিষ্কাশিত হচ্ছে। প্রশ্নপত্র প্রঘট ঘটনার জড়িত ব্যক্তি বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রধানমন্ত্রী। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার সেপ্টেম্বর 6 তারিখে প্রকাশ পাইব চূড়ান্ত ভোটর তালিকা।

জৈবিক খোট কাজে তোমার হাতর দাদু ন সারে, সেটা তোমার লগে সে আছে। ফসল করবার আগে বেড়া বাড়ি টানে ধনিচা বুনবা, আর সেটা বাড়লে তাকে হোল খসি বেড়াই সে মিশাই দেবা। ঘাসকে মিশা হোল খসি করি বেড়াই মিশাই দেবা। ধান কুটিকে মিশা সেন্তারি সে করবা। ধান পচে মুগ বিড়ি করলে সেটা পাতলা পচে, সে মুগ বিড়ি গছকে ন জিগি করি, ফসলকে তলিয়ানি করি গছকে চাড়ি দেই করি, তার পচে হোল খসি দিলে সেটা মনোর নেই অধিক নিমান জৈবিক সার আর আছে থাকি সংসার ভিতরে।

0: জৈবিক খোঁত দিই তাস খোলে পাচি নিমান হিসি বেড়া বাড়ির মাটি নুসে আর ই পাচলা সামান মন খাইলে জব সুয়াদ লাগসি তাসি ভাই।
1: এই কার্যক্রমর প্রায়োজক থিলে কৃষি মন্ত্রণালয় ভারত সরকার।

আজির চয়ন পৃষ্ঠা মন্ডন করিব ডক্টর সদানন্দ অহারিঙ্ক আলোচনা আদিবাসী সংস্কৃতির শ্রীজগন্নাথ পরম্পরা আলাপরে কবয়িত্রী রীতারাণী করণক সহ কথাবার্তা এবং তাঙ্কঠারু কিছু কবিতা কিন্তু প্রথমে সম্পাদকীয়।

0: আরে জগন্নাথ, কাঞ্চিযুদ্ধকে আমি যেতবে যাচ্ছে সেতবে মোর মনে হুয়ে পুরুষোত্তমকে তো ক্ষমা দিয়েলু না?
1: ক্ষমা? মু ক্ষমা দেওয়া কি ভাই? সে তার ভুলর প্রায়শ্চিত করুছি, প্রায়শ্চিত পরে ক্ষমা তো তার প্রাপ্য, এতে মোর দেবা ন দেবার প্রশ্ন উঠুছি কেউঠি।
0: বাহ, সুন্দর সমীক্ষা। তাহলে মাণিক গৌড়ুণী তার পুনি কোন প্রাপ্য?
1: মাতৃত্ব।
0: মাতৃত্ব?
1: হ্যাঁ ভাই, সবু জননী মা নুহন্তি, আউ জননী নহই মা সে তো তপস্যা সাধনা। সতরে ভাই, যদি এ পৃথিবীর সমস্ত নারী জাতি মাতৃত্বর মমত্ববোধক নিজ ভিতরে উজ্জীবিত করিপারন্তে, তাহলে চারিত্রিক স্খলনরু দ্রুত অবক্ষয় হইতিবা এই সমাজ ধ্বংসর করাল দাবাগ্নিরু রক্ষা পাইজান্তা।